আসে হুলা এ এ হুলা সে তাকো ইবম আগে নিনি সুলা দে হাইয়েস্ট ফুড অবনে নেকু কা আওয়া পাবিও কোনি সিন্দো মিউ আসুনু লেজাভে ও নুনা হুলা ফানা বিয়া ওনি সিয়া এমলা তোবি না কো ইবম আগে নি আ দে হাইয়েস্ট ফুড আহা n'okpuru adc ugbu ahụ a na-ekwu na enwela mmadụ 8 ha na-azọ ọkwa onye gọvanọ oge ọ si hụ na ya eso nwa ike ọ bụgo onye pati apc o ọ bụgo onye apc ọ bụ eziokwu na ọ na-akwado onye isi ala ịgachike ugboro abụọ mmanụ ọ bụghị onye apc nke ka pati apc na-ekwu na mgbe ọtụtụ a anyị na-ahụta ugbu ahụ na pati adc nke steeti imo ha na-agwa david market sị anyị kwụ gị n'azụ ekwu na mgbe ọtụtụ a anyị na-ahụta ugbu ahụ na pati adc nke steeti imo ha na-agwa david market sị anyị kwụ gị n'azụ anyị kwụ gị n'azụ.